ẹni dàṣúwó ya ń sàn yìí sẹ́yẹ̀ hó wa tí ẹ sì di ẹ̀ ẹni dàṣúwó ya ń sàn yìí ẹni dàṣúwó ya ń sàn yìí ẹni dàṣúwó ya ń sàn yìí sẹ́yẹ̀ hó wa tí ẹ sì di ẹ̀ ẹni dàṣúwó ya ń sàn yìí ẹ̀yẹ̀ mú ẹ.